নমস্কার, বাংলা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের আপনাদের রেডিও বন্ধু সাথীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ একটি বিশেষ দিন। আজ আন্তর্জাতিক অ্যালবিনিজম ডে, অর্থাৎ বর্ণহীনতা বা রঞ্জকতার অভাবজনিত জন্মগত অবস্থা। এই দিনটি প্রতি বছর 13ই জুন পালন করা হয়। এই দিবসের উদ্দেশ্য হল অ্যালবিনিজম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষা করা। অ্যালবিনিজম একটি বংশগত অবস্থা যেখানে শরীরের মেলানিন রঞ্জকের অভাব থাকে। এর ফলে ত্বক, চুল ও চোখের রং স্বাভাবিকের তুলনায় অনেক হালকা হয় এবং দৃষ্টিশক্তির সমস্যাও দেখা দিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিরা বৈষম্য, কুসংস্কার ও সামাজিক অবহেলার শিকার হন। এই দিবস তাঁদের প্রতি সম্মান, সমতা ও মানবাধিকারের বার্তা পৌঁছে দেয়। জাতিসংঘ 2015 সালে প্রথম এই দিবস পালন করা শুরু করে। সমাজের সকল মানুষের উচিত অ্যালবিনিজম সম্পর্কে সঠিক তথ্য জানা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল ও সহায়ক মনোভাব গড়ে তোলা।

ও কিছু সিজনাল খাবারের রেসিপি। প্রথমেই বলি বন্ধুরা, এই গরমে প্রায় সকলেই নিজের ত্বক নিয়ে নাজেহাল। কিছুতেই চকচকে ত্বক পাওয়াই যাচ্ছে না, তাই ত্বক চকচকে রাখতে কটি ঘরোয়া পদ্ধতি মেনে চলুন। প্রথম, একটি প্যাক বানান, শশার প্যাক। শশা বেটে 15 মিনিট লাগিয়ে রাখুন, ত্বক ঠান্ডা ও সতেজ থাকবে। দ্বিতীয় বলি অ্যালোভেরা জেল। তাজা অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে 20 মিনিট পর মুখটি ধুয়ে ফেলুন। রোদে পোড়া ভাব কমাতে প্রচুর সাহায্য করে। তৃতীয়টি হচ্ছে দই ও মধুর প্যাক। 1 চামচ দই, 1 চামচ মধু মিলিয়ে মুখে লাগান। 15 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন, ত্বক নরম ও উজ্জ্বল হবে।

এবার বলি বন্ধু, চুল ভালো রাখার কিছু উপায়। প্রথমটি হলো দই ও মেথি প্যাক। কি করে করবেন? মেথি সারা রাত ভিজিয়ে রাখুন, সকালে উঠে বেটে নিন এবং সেটি দইয়ের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। 30 মিনিট পর শ্যাম্পু করুন। চুল পড়া ও খুশকি কমাতে এর জুড়ি মেলা ভার। দ্বিতীয়টি বলি, নারকেল তেল ও কারি পাতা, এর একটি প্যাক বানান। নারকেল তেলে কারি পাতা ফুটিয়ে ঠান্ডা করে মাথায় মালিশ করুন। চুলের গোড়া মজবুত করতে প্রচুর সাহায্য করে।

এছাড়াও বন্ধু, প্রতিদিন মৌসুমি ফল খেলে, ডাবের জল ও পর্যাপ্ত জল খেলে চুল ও ত্বক স্বাভাবিকভাবেই ভালো থাকে।

মান্নাদের কণ্ঠে শুনছিলেন গানটি। আসুন এবার বলি কটি খাবার বানাবার রেসিপি। বন্ধুরা পেন ও পেপার নিয়ে রেডি হয়ে যান। বন্ধুরা এখন এই মরসুমে যা ফল পাওয়া যায় তা নিয়েই রেসিপি বলি, যেমন আম, লিচু ইত্যাদি। এইসব ফল দিয়ে কি কি রেসিপি করা যায় কখনো ভেবে দেখেছেন? ভাবেননি তো? তাহলে আজ আমি বলি, আপনি কাগজ ও পেন নিয়ে লিখে ফেলুন। প্রথমেই বলি আম পোলাও। উপকরণগুলি লিখে নিন তাড়াতাড়ি। চাল 1 কেজি, নুন 1 চা চামচ, হলুদ 8 চা চামচ, জিরে 1 চা চামচ, লাল লঙ্কা 6টি, নারকোল কোরা 2 কাপ, আধ পাকা আম 6টি, খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে। এছাড়া ঘি, কারি পাতা, লাল লঙ্কা সাজাবার জন্য। এবার তাহলে প্রণালীটি লিখুন। নুন ও হলুদ দিয়ে চালটি সেদ্ধ করে নিন। মিক্সিতে জিরে, 3টে লাল লঙ্কা, নারকেল কুচোনো একসঙ্গে মিশিয়ে নিন। আমের সঙ্গে মিশ্রণটি মেশান। রান্না করা ভাতের সঙ্গে এইটি মিশিয়ে দিন এবং এরপর কিছুটা ঘি দিন। অন্য একটা পাত্রে কিছুটা ঘি গরম করে তাতে কারি পাতা, সর্ষে এবং বাকি লঙ্কাগুলোও দিয়ে দিন। সর্ষের দানা ফুটতে থাকলে ফোড়নটি ভাতের সঙ্গে মিশিয়ে দিন। 2টো লাল লঙ্কা সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। তাহলে দেখলেন আম দিয়ে পোলাও করাও কত সোজা।

আবার মান্নাদের কণ্ঠে শুনলেন এই গানটি। বন্ধুরা, লিচু আমরা খেতে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু লিচু দিয়ে যদি পায়েস বানানো যায় কেমন হয়? কোনোদিন বানিয়েছেন? আসুন বলি রেসিপিটি। উপকরণ: লিচু 300 গ্রাম, খোসা ছাড়ানো, সুজি 100 গ্রাম, দুধ 1 লিটার, চিনি 300 গ্রাম, কিশমিশ 10 থেকে 12টি, গরম মশলা আন্দাজ মতো। এবার প্রণালীটি লিখুন। দুধ আঁচে বসিয়ে দিন, সুজি দিয়ে আরও কিছুক্ষণ ফোটান। খেয়াল রাখবেন সুজি যেন ডেলা পাকিয়ে না যায়। ফুটন্ত দুধে লিচু দিয়ে আস্তে আস্তে নাড়ুন। চিনি ও কিশমিশ দিয়ে ফুটে উঠলে এলাচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গোলাপ জল ভালোবাসলে গোলাপ জল ছিটিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন লিচুর পায়েস। Na na na na na

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনছিলেন গানটি। এবার বলি বন্ধু একটি আমের জ্যাম বানাবার রেসিপি। এবার উপকরণগুলো তাড়াতাড়ি লিখুন। কাঁচা আম, চিনি ও আতর। প্রণালী: আন্দাজ মতো কচি আম খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে আমগুলো বেটে নিন। বাটা হলে ওই আমের তাল একটি পরিষ্কার ন্যাকড়ার মধ্যে বেঁধে রেখে টক রসটি বার করে নিন। তারপর আম, চিনি ও একটি এনামেলের পাত্রের মধ্যে বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিন। জল মরে আসলে মিশ্রণটি ঘন হয়ে গেলে নাড়তে থাকুন। ইচ্ছে করলে আতর মেশাতে পারেন বা এটা কিন্তু অপশনাল। পুরো গাঢ় হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে একটি কাঁচের জারে ভরে রাখুন, বহুদিন চলবে।